0: आप सुन रहे थे जेमी लोकगीत का एक कलाकार थे लुंगबुइले जेमी और उनके साथी। फ्रीक्वेंसी मॉड्यूलेशन 100.2 मेगाहर्ट्ज़ पर ये आकाशवाणी का हाफलोंग केंद्र है।
1: সদায় ওয়াশিং মেশিন চলায় ঘর দুটা কই ফ্রিজ আছে তথাপিও তার বিজুলি বিল কিবা নাহে জানা শূন্য মই সুধাত ভতিজাই কলে
2: খুড়া এ সকল উপরওয়ালার দয়া মানে সোলার প্যানেলর
1: মই ভাবিলো এটা আর লগাবই লাগিব পিএম সূর্য ঘর মুফত বিজুলি যোজনা যোগদান করবলে পঞ্জন করো পিএম সূর্যঘর .gov.in
3: হরে ঘরে সূর্যঘর
4: আজ ইটো পার্টি লাগিব প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম আইডিয়া ইয়াতেই পার্টি করিম পিজা পার্টি ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া মূল কার্ডর ডিটেলস মই মূল নিজেই দি দিম
5: আরবিআই কয় আপনার পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পৰাহে কৰিব
4: বাই গার্লস কোন ফালে গৈছা
5: শুনা নাই নো শেয়ারিং আরবিআই কয় জানি লও সতর্ক হওক

রাবু রাজা ভি খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, রাজা ভি খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, হাম যাও মা।

রাজাবিহি কিরি ইবনে খানারি লাডু খানি কাসাও মা গারাও কি সাইথি লাডু রাজাবিহি কিরি।

উঠিং কিম হাসাও হামুটাই হা হামজাও মাথা উঠিং কিম হাসাও হামুটাই হা রাজা বিহি রাজা বিহি।

পূর্ণিমা যারে আই পূর্ণিমা বারা খাহাই আন্দার সারি আই খাজামা আনি আই ফাইয়ালো খাহা আই দুখুসিনি আনিবা খাহা সাগাং দুল হাপসাওহা আই মিরি মিরি আর বাইর বার বাই সিমরে খাহা খাজামা ফাইরে

আয় খাজা মা আনি ভাইয়ালো কাহা, আই দুখুসিনি আনিবা কাহা, আই সাগাং ধুলাও হাপসা।